আকাশবাণী ব্রহ্মপুর, আজ বুধবার 1948 শ্রীকাব্দ আষাঢ় 24 দিন 2026 মশিয়া জুলাই মাসের 15 তারিখ সবর্তমান শুড়ি ঘড়িতে সকাল 5:54:40। শ্রোতাবন্ধু আপনার সাদর অভিবাদন জানিয়ে আরম্ভ করছু আজের এই অধিবেশন। আপনার আমার কার্যক্রম প্রচারিত হচ্ছে এফএম ব্যান্ডর 106.6 MHz যোগে এবং ঠিক একই সময় এই কার্যক্রম প্রসার ভারতী মোবাইল অ্যাপ নিউজ অন এয়ার এয়ার অ্যাপ রেডিও এবং অন্যান্য লাইভ স্ট্রিম জরিয়ে শুনে পড়ছেন।

0: Krank.
1: শ্রোতা বন্ধু, আপনার পুনে স্বাগত করছি আমার কার্যক্রম পরিসরক কার্যক্রম শুনেছেন আকাশবাণী রহপুর কেন্দ্র প্রসারিত হচ্ছে এফএম ব্যান্ডর 106.6 মেগাহার্জকে। সময় বর্তমান সকাল 10টা। আসুন আরম্ভ করা কিছু তথ্য এবং কিছু গীত করে প্রস্তুত আমার কার্যক্রম গীতাঞ্জলি।

0: বুঝিল না ভাই, যেতবেলে পরি ডাকিলে সবরি কোলি বিকায় দেই
1: অছি মন,
0: মানে যে ঝাহরু
1: আনুছন্তি ধান,
0: তাহা ছাড়ি স্থানকু
1: আসি ন পারিলা,
0: মুই ন পারে বলি
1: দূররু ভাসিলা।

0: শ্রোতা ভণী, আজির মহিলা মহল কার্যক্রমকু আপনাকু বহুত বহুত স্বাগত। আজির উপস্থাপনায় আমি অছু মু নাহিদা,
1: মু আপনাকু রশ্মিতা,
0: নমস্কার। নমস্কার।

শ্রোতা ভনী, আজি হচ্ছে ওয়ার্ল্ড ইউথ স্কিল ডে, তার অর্থ হচ্ছে বিশ্ব যুব কৌশল দিবস। ভনী, এই দিবস পালনর মূল উদ্দেশ্য হচ্ছে যুবপিঢ়ি শিক্ষা সহ বৃত্তিগত কৌশল, বৈষয়িক জ্ঞান এবং জীবন কৌশলরে সশক্ত করা। দক্ষ যুবশক্তি হচ্ছে এক দেশের সবুঠার বড় সম্পদ, তেণু ভনী যুব মানক কৌশল বিকাশ কেবল সেমানক ব্যক্তিগত উন্নতি পাই নহয়,

প্রাসাইতে হচ্ছে এফএম ব্যান্ড সাহেদ আসমিন ছয় মেগা হাউস চোখে সামার স্টুডিও রাত্রি 11টা বাজে 10 মিনিট আজির অধিবেশন কো এটি শেষ করিবা পূর্বর আসন্ত জানিবা আসন্তালি আম কেন্দ্রর প্রাত অধিবেশনরে প্রচারিত হবাকু থিবা কার্যক্রম সম্পর্কীয় সূচনা সকাল 6টা বাজে 10 মিনিটে শুনিবে ভক্তি গীতর কার্যক্রম সঙ্গীতাঞ্জলি পরপরে অনুচিন্তা রিলে করিব আকাশবাণী কটক কেন্দ্রর 6টা বাজে 35 মিনিট 6টা বাজে 40 মিনিটে শুনিবে শ্রীমদ ভাগবত এহা রিলে করিব আকাশবাণী কটক কেন্দ্রর 7টা বাজে 30 মিনিটে আকাশবাণী কটক কেন্দ্র রিলে করিব পবিত্র রথযাত্রার প্রত্যক্ষ ধারা বিবরণী রথ টণা হওয়া শেষ পর্যন্ত শ্রোতাবন্ধু এ আসন্তকালি আম কেন্দ্রর প্রচারিত হওয়ার থিবা কিছু কার্যক্রম সম্পর্কীয় সূচনা তাহলে আজির কার্যক্রমকু এইটি রাখছু পুণি থেকে আপনার স্বাগত জানাই আরম্ভ করব আসন্তকাল প্রাত অধিবেশন সকাল 5টা বাজে 55 মিনিটে সেতবে যাই বিদায় নেছু জয় হিন্দ। সকাল 5টা বাজে 55 মিনিটে সেতবে যাই বিদায় নেছু জয় হিন্দ।